0: বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: হ্যালো
2: হাজুর, নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনু ভাই না।
1: হ্যালো হ্যালো হ্যালো, অলি ঠুলো সোরলে বলুস না, খাই কো বলেকো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলেকো, ভতিজ শুনু ভাই না।
1: এ রামু হো, হের না মেরো তো কানমা সমস্যা ভয়ের, তিতি রামনো সঙ্গে শুননে মেসেই পাউদিন।
2: ও এই কুরা ভন্নলাই ফোন গরেকো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ, কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ, তেই গয়ের কান জতাউনস ভন্নলাই ফোন গরেকো।
1: অনি হামি কান কম শুননেলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুননে ওয়া কম শুননে, কান করাউনে চিলাউনে, কান ডম্ম হুনে, কানকো নজিক শুনিনে ওয়া গির্খা পলাকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: অনি কতি বেলা বসছন্ত ডাক্তার?
2: अब भ्याउनु हुन्छ भने त बिहान दिउँसो जानु भए हुन्छ, भ्याउनु भएन भने सन्ध्याकालीन सेवामा साँझ 4 बजे भित्र नाम दर्ता गराइहाल्नुहोस्, अनि 4:30 बजेबाट डाक्टरलाई देखाउनुहोस्।
1: ल यो कुरा चाहिँ गजब सुनायो भतिज, म यो कुरा टोल छिमेकतिर पनि भनिहाल्छु।
3: INF नेपाल हरियो खर्क अस्पताल तथा पुनस्थापना केन्द्र पोखरा 15 नयाँ गाउँ, फोन 061-433-342, 433-640।